রিনাই রানাই রিহিগ থেরিং একুরে ফাওয়া গিন ব্যবর্থকাই মোড় আস্তকাই গেরিবখারি জমলাই দণ্ড বিমাই মিতকেচ্চং এদুমুগ লোভ মিসকুন্নঠকা জিন তেরকুরভ্যে এই দুনিয়েগে দিরুলুমগা উফালি বিদেতকেচ্চ একমকু এমবুরি দাং এম্মে রিবিতবেগিম ওয়াতম ভনি আল্লাহুগে হযরতুগে।

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক কাফুং আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিন কামেন নে আফন তি কাং কোলান
1: তিকু দুং হাউ দাই রাঙ্গাল এ তিহেন মুন্না আই কহি আ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না ওয়ারা উপাবে
3: নদী হেকে মেঘার্স দিবে হি এফ এম আবাদুস এম মেগাথ